শুনছেন এনএসকে ওয়ার্ল্ড জাপান বাংলা রেডিও সার্ভিস। এখন শুনবেন ফ্রিকোয়েন্সি ঘোষণা। রবিবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণ পশ্চিম এশিয়া অঞ্চলে এই অনুষ্ঠান ইউটিসি 15 ঘটিকায় 11655 কিলোহার্টজে সম্প্রচার করা হয়। বাংলাদেশে FM তরঙ্গে এই সম্প্রচার ঢাকায় 104, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে 88.8, রংপুরে 105.6, সিলেটে 105.2 এবং কুমিল্লায় 101.2 মেগাহার্টজে শোনা যাচ্ছে। আমাদের সম্প্রচারের সময়সূচি এবং সর্বশেষ খবরের আরও বিস্তারিত জানার জন্য অনুগ্রহ করে আমাদের ওয়েবসাইট nhk.jp/bengali ভিজিট করুন।

টোকিও থেকে প্রচারিত এনএইচকে ওয়ার্ল্ড জাপানের বাংলা খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি। পরিবেশন করব 8ই মে শুক্রবার জাপান সময় রাত 12টার খবর, বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত 9টা আর ভারতের সময় রাত 8:30। উপস্থাপনায় সঙ্গীতা রাজবংশী দাস এবং আমি অজন্তা গুপ্ত। মার্কিন সংবাদ সংস্থা অ্যাক্সিওস বুধবার জানিয়েছে যে ওয়াশিংটনের কর্মকর্তারা মনে করছেন তারা ইরানের সঙ্গে একটি শান্তি চুক্তি স্বাক্ষরের কাছাকাছি রয়েছেন, তবে তেহরানের নেতারা বলছেন প্রস্তাবে অগ্রহণযোগ্য দিক রয়েছে। অ্যাক্সিওস জানায় প্রস্তাবটি হচ্ছে এক পৃষ্ঠার একটি সমঝোতা স্মারক। এ বিষয়ে অবগত সরকারি কর্মকর্তা ও অন্যান্যদের উদ্ধৃতি দিয়ে অ্যাক্সিওস জানায় 14 দফার এই প্রস্তাবে যুদ্ধ বন্ধ করা, হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়া এবং ইরানের পারমাণবিক কর্মসূচির ওপর সীমাবদ্ধতা আরোপ করা অন্তর্ভুক্ত। সূত্রগুলো জানিয়েছে তেহরান কতদিনের জন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ রাখবে তা নিয়ে আলোচনা চলছে। তাদের মতে এই সময়কাল হবে ন্যূনতম 12 বছর, তবে একটি সূত্র 15 বছরের একটি সম্ভাব্য আপোষের প্রস্তাবের কথা জানিয়েছে। ওয়াল স্ট্রিট জার্নাল পত্রিকা জানায় উভয় পক্ষই মধ্যস্থতাকারীদের সঙ্গে কাজ করছে এবং পাকিস্তানে আগামী সপ্তাহেই আলোচনা শুরু হতে পারে। ট্রাম্প বুধবার সাংবাদিকদের বলেন গত 24 ঘন্টায় খুব ভালো আলোচনা হয়েছে। তিনি বলেন একটি চুক্তিতে পৌঁছানোর সম্ভাবনা খুব বেশি। ইরানের তাসনিম বার্তা সংস্থা একটি সূত্রের উদ্ধৃতি দিয়ে জানায় তেহরান এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। সূত্রটি এই বলে সতর্ক করে দিয়েছে যে যুক্তরাষ্ট্রের হুমকিতে কাজ হবে না এবং তা পরিস্থিতিকে আরও খারাপ করে তুলবে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে দেশটির শীর্ষ কূটনীতিক আব্বাস আরাকচি বুধবার বেইজিংয়ে তার চীনা প্রতিপক্ষ ওয়াং ইর সঙ্গে বৈঠকে মিলিত হয়েছেন। মন্ত্রণালয় জানায় আরাকচি বেইজিংকে তেহরানের একজন আন্তরিক বন্ধু ও কৌশলগত অংশীদার হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেন যে দ্বিপাক্ষিক কৌশলগত সহযোগিতা ও অংশীদারিত্ব আগের যে কোনো সময়ের চেয়ে বেশি শক্তিশালী হবে বলে তার বিশ্বাস। বিশেষত যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ক্রিয়াকলাপকে জাতিসংঘ সনদের লঙ্ঘন হিসেবে নিন্দা করার মতো যে অবস্থান চীন নিয়েছে তার জন্য ইরানের পররাষ্ট্রমন্ত্রী চীনকে ধন্যবাদও জানিয়েছেন। জানা গেছে আরাকচি যুদ্ধ শেষ করার একটি কূটনৈতিক প্রক্রিয়া ব্যাখ্যা করে বলেছেন যে ইরান যে কোনো আগ্রাসন মোকাবিলায় সম্পূর্ণ প্রস্তুত এবং কূটনীতির ক্ষেত্রেও দেশটি আন্তরিক ও দৃঢ় প্রতিজ্ঞ। ওদিকে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় ওয়াং আরাকচিকে বলেছেন যে অবিলম্বে একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি চুক্তি প্রয়োজন জরুরিভাবে এবং সংঘাতের পুনরাবৃত্তি এড়ানো আবশ্যক। জানা গেছে তিনি আলোচনা চালিয়ে যাওয়ার গুরুত্বের ওপর জোর দিয়েছেন। এও জানা গেছে যে ওয়াং বলেছেন চীন উত্তেজনা ও বৈরিতা কমাতে এবং মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা পুনরুদ্ধারে আরও বড় ভূমিকা পালন করতে প্রতিশ্রুতিবদ্ধ। হরমুজ প্রণালী প্রসঙ্গে তিনি বলেন এই জলপথ দিয়ে স্বাভাবিক ও নিরাপদ চলাচল পুনরুদ্ধারের বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ও উদ্বিগ্ন। টোকিও শেয়ার বাজারের প্রধান সূচক নিক্কেই 225 প্রথমবারের মতো 63,000 গণ্ডি অতিক্রম করেছে। জাপানের বসন্তকালীন ছুটির পর বৃহস্পতিবার বিনিয়োগকারীরা শেয়ার বাজারে আবার ফিরে এসেছেন। লেনদেন শুরু হওয়ার পর এক পর্যায়ে প্রধান সূচক নিক্কেই 225 বেড়ে যায় 3,500 পয়েন্টেরও বেশি। এখন পর্যন্ত এটাই হচ্ছে একদিনে সর্বোচ্চ বৃদ্ধির রেকর্ড। বৃদ্ধি ঘটেছে ইরানের সংঘাত শীঘ্রই শেষ হতে পারে এমন জল্পনার উপর ভিত্তি করে। এই বৃদ্ধিতে অবদান রেখেছে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং সেমিকন্ডাক্টর সম্পর্কিত শেয়ার। বাজার বন্ধের সময় নিক্কেই 225 দর ছিল সর্বকালের সর্বোচ্চ 62,833 পয়েন্ট। বসন্তকালীন ছুটিতে ইয়েনের দরেও তীব্র বৃদ্ধি ঘটেছে, যা এই জল্পনাকে উস্কে দিয়েছে যে জাপানি কর্তৃপক্ষ আবারও বৈদেশিক মুদ্রা বিনিময় বাজারে হস্তক্ষেপ করেছে। বৃহস্পতিবার বিকেলে ডলারের বিপরীতে 156-এর ঘরের নিচের দিকে ইয়েনের লেনদেন হচ্ছিল।

0: খবর প্রচারিত হচ্ছে এনএইচকে ওয়ার্ল্ড জাপান থেকে। ইস্তাম্বুলে আয়োজিত প্রতিরক্ষা সরঞ্জামের একটি বড় প্রদর্শনীতে সারা বিশ্বের 1,700-এরও বেশি প্রতিষ্ঠান যোগ দিয়েছে। মঙ্গলবার 5 দিনব্যাপী এই প্রদর্শনীর উদ্বোধন হয়। সর্বাধুনিক ড্রোন ও প্রতিরক্ষা ব্যবস্থাসহ বিভিন্ন প্রতিরক্ষা প্রযুক্তি সেখানে প্রদর্শন করা হচ্ছে। ড্রোন রপ্তানিকারক দেশ হিসেবে তুরস্কের প্রতিরক্ষা শিল্প দ্রুত প্রবৃদ্ধি অর্জন করেছে। গত বছর জাপান সরকার নেটোর সদস্য তুরস্কের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা জোরদার করার জন্য একটি চুক্তিতে পৌঁছায়। এই প্রেক্ষাপটে দুই দেশের কর্মকর্তারা প্রতিরক্ষা সরঞ্জাম খাতে সহযোগিতা বৃদ্ধির অঙ্গীকার নিশ্চিত করে চুক্তিপত্র বিনিময় করেছেন। উভয় পক্ষই আশা করছে দুই দেশের বেসরকারি প্রতিষ্ঠানগুলো যৌথভাবে ড্রোন সহ প্রতিরক্ষা সরঞ্জাম উন্নয়নের মাধ্যমে সম্পর্ককে আরও জোরদার করবে। জাপানের পররাষ্ট্রমন্ত্রী এবং দক্ষিণ আফ্রিকার আন্তর্জাতিক সম্পর্ক ও সহযোগিতা বিষয়ক মন্ত্রী গুরুত্বপূর্ণ খনিজ ও জ্বালানিসহ অর্থনৈতিক ক্ষেত্রগুলোতে যৌথ প্রচেষ্টা জোরদার করতে সম্মত হয়েছেন। মোতেগি তোশিমিৎসু এবং রোনাল্ড লামোলার মধ্যে মঙ্গলবার দক্ষিণ আফ্রিকায় আলোচনা অনুষ্ঠিত হয়। এটি ছিল আফ্রিকায় মোতেগির 4 দেশ সফরের শেষ পর্ব। মোতেগি দক্ষিণ আফ্রিকাকে একটি গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে অভিহিত করেন, যারা স্বাধীনতা ও আইনের শাসনের মতো নীতিগুলোকে অনুসরণ করে। তিনি বলেন, এই নীতিগুলোই অবাধ ও উন্মুক্ত ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ভিত্তি তৈরি করে। মন্ত্রীদ্বয় নিশ্চিত করেন যে আন্তর্জাতিক শৃঙ্খলা বজায় রাখতে ও একে শক্তিশালী করতে দুই দেশ সহযোগিতা করবে। দক্ষিণ আফ্রিকা প্লাটিনাম ও ম্যাঙ্গানিজ সহ বিভিন্ন সম্পদে সমৃদ্ধ। মোতেগি ও লামোলা একমত হন যে দুই দেশ গুরুত্বপূর্ণ খনিজ, জ্বালানি, কার্বন নিঃসরণ হ্রাস এবং অন্যান্য অর্থনৈতিক বিষয়ে সহযোগিতা আরও জোরদার করবে। মোতেগি দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসার সাথেও সাক্ষাৎ করেছেন। তিনি জাপানকে আফ্রিকার জন্য একটি দীর্ঘমেয়াদী ও নির্ভরযোগ্য অংশীদার হিসেবে অভিহিত করেছেন। মোতেগি ও রামাফোসা নিশ্চিত করেছেন যে তারা দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে কাজ করবেন এবং আন্তর্জাতিক অঙ্গনে আরও ঘনিষ্ঠভাবে হাত মিলিয়ে চলবেন। সফর শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় মোতেগি বলেন, তার সফরের অন্যতম লক্ষ্য ছিল টোকিওর সম্পদ কূটনীতিকে এগিয়ে নেওয়া। তিনি বলেন, সরবরাহকারী নিশ্চিত করা জাপানের জন্য একটি জরুরি বিষয়, কারণ দেশটি এক্ষেত্রে মূলত আমদানির উপর নির্ভরশীল।
1: এনএইচকে ওয়ার্ল্ড জাপান থেকে সম্প্রচারিত বাংলা খবর এখানেই শেষ হল। এরপর রয়েছে সহজে জাপানি ভাষা।
2: আপনারা টোকিও থেকে প্রচারিত এনএইচকে ওয়ার্ল্ড জাপান বাংলা সার্ভিসের খবর ও অনুষ্ঠান শুনছেন শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে 11,655 কিলোহার্টজে। এছাড়া এই খবর ও অনুষ্ঠান FM তরঙ্গে ঢাকায় 104, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে 88.8, রংপুরে 105.6, সিলেটে 105.2 এবং কুমিল্লায় 101.2 মেগাহার্টজে শোনা যাচ্ছে। ইন্টারনেটে আমাদের খবর ও অনুষ্ঠান শুনতে পাচ্ছেন nhk.jp/bengali এই ঠিকানায়। শুনছেন স্যাটেলাইটেও।